শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ রবিবারের সন্ধ্যা, শুরু করা যাক শ্রী স্বামী বিবেকানন্দের বাণী থেকে পাঠ দিয়ে। নাম যশ চুলোয় যাক, কাজে লাগো সাহসী যুবকবৃন্দ, কাজে লাগো, দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোক ভোগের বাসনা, আগুনে গিয়ে ঝাঁপ দাও। আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতরে জ্বলে উঠুক, তোমাদের মন মুখ এক হোক, ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে, তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এটাই সব সময় বিবেকানন্দের প্রার্থনা। জগতের এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র, জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়, চরিত্রই বাধা বিঘ্নের বজ্র দৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে। চাই চরিত্র, চাই এইরূপ দৃঢ়তা ও চরিত্র বল, যাতে মানুষ একটা ভাবকে মরণ কাপড়ে ধরে থাকতে পারে। নিন্দাবাদ একবারে দূর করো, তোমাদের মুখ বন্ধ হোক, হৃদয় খুলে যাক, এই দেশের এবং সমগ্র জগতের পরিত্রাণ করো। তোমাদের প্রত্যেককেই ভাবতে হবে, সমস্ত ভাব তোমাদেরই ওপর। আমি তোমাদের বলছি, আমাদের দরকার শক্তি, শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকর, উপনিষদ যে শক্তি সঞ্চার করতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে, তার দ্বারা সমগ্র জগৎকে পুনর্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করা যায়। উপনিষদ সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চরূপে আহ্বান করে নিজের পায়ের উপর দাঁড়িয়ে মুক্ত হতে বলে। অভিশাপ নিন্দা ও গালিবর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না। অনেক বছর ধরে তো ওইরূপ চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনো সুফল হয়নি। কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যেতে পারে।

আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক মুক্ত, অর্থাৎ নেশামুক্ত ভারত। একথা ঠিক যে নেশা বা তামাক খাওয়া মানুষকে মৃত্যুর আগে মৃত্যুর পথে ঠেলে দেয়। এই নেশা সকলের জানা যে স্বাস্থ্যের পক্ষে কত ক্ষতিকারক, মানুষ নিজেই নিজের মৃত্যুকে টেনে আনে। এটা শুধু খরচাই নয়, বরং ঘরের বা পরিবারের জন্য অন্য সদস্যদেরও খেতে শেখায়। এতে ঘরে অশান্তি বাড়ে।

পরিবারের শান্তির জন্য চাই সকলের ভালো খাওয়া দাওয়া, এসব নেশার জিনিস থেকে সম্পূর্ণ মুক্ত থাকা। নিজে এবং সকলকে এই কথা বলা উচিত যে নেশা খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সকলকেই এই নেশামুক্ত হওয়া উচিত। নিজের ঘর থেকে, পরিবার থেকে শুরু করলেই মুক্ত হবে ভারত, নেশামুক্ত ভারত। একদিন নয়, এই নেশা ত্যাগ করতে হবে সারা জীবনের জন্য। নিজেও থাকবো নেশামুক্ত এবং সকলকে শেখাবো নেশামুক্ত থাকার জন্য। নিজে এবং সকলেই ত্যাগ করলেই তৈরি হবে নেশামুক্ত ভারত। এতক্ষণ শুনলেন নেশামুক্ত ভারত তৈরি করতে আমাদের সকলের দায়িত্ব সম্পর্কে কিছু কথা।

পরের গান শোনার আগে ভাষা সম্বন্ধে কিছু কথা। মানুষের ভাষা বোঝা, তা বিশ্লেষণ করার ক্ষমতা, যা এখন এআই এর মূল শক্তি, যা ছিল কল্পনা শক্তির অধিকারী। কল্পনাবিদ সত্যজিৎ রায় তা কল্পনা করেছিলেন অনেক আগে। প্রযুক্তি যেখানে এখনও পৌঁছায়নি, সেখানে তিনি কল্পনায় পৌঁছে গিয়েছিলেন। একটা সময় ছিল যখন কল্পনা শক্তির অধিকারী সত্যজিৎ রায় এমন সব যন্ত্র, চরিত্র আর পরিস্থিতির কথা লিখতেন, যা শুনে মনে হতো এ তো কল্পবিজ্ঞান। কিন্তু এখন 2026 সালে দাঁড়িয়ে আমরা দেখি সেই কল্পনা এখন আমাদের চারপাশে। আর এর সবচেয়ে বড় চালিকা শক্তি হলো এআই। আর তাই সত্যজিৎ তাই ছিলেন ভবিষ্যতের প্রযুক্তিকে ছুঁয়ে যাওয়া এক কল্পনা বিজ্ঞানী, এমন এক কল্পনাবিদ যার চিন্তা এখনকার এআই যুগের প্রাসঙ্গিক। কল্পনায় তিনি এমন কিছু সৃষ্টি করেছেন যা একবিংশ শতকের প্রযুক্তি বিশ্বকে পর্যন্ত অবাক করে দেয়। যে সময় কম্পিউটার বলতে বোঝাত পুরো ঘর, সব আবিষ্কার ছাড়া জটিল যন্ত্র, সেই সময় সত্যজিৎ রায় তার লেখাতে এমন সব আবিষ্কার করেছিলেন যেগুলো আধুনিক এআইয়ের ছায়াস্বরূপ। তার লেখায় শুধু একজন কল্পনাপ্রসূত বিজ্ঞানীকে পাওয়া যায় না, বরং ভবিষ্যতের প্রযুক্তির প্রস্তুতি তার গভীর অন্তর্দৃষ্টি ও কল্পনা শক্তির প্রতীক হিসেবে পাওয়া যায়। তার লেখায় এমন সব আবিষ্কারের কথা বর্ণনা করেছেন, তা বর্তমান এআই প্রযুক্তির সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। এমনকি উদ্ভিদ ও প্রাণীদের ভাষা বটিকা ইন্ডিয়া ছিল তার দিগন্তকারী আবিষ্কার। সত্যজিৎ রায় শুধু গল্প লিখতেন না, সিনেমা বানাতেন না, তিনি সময়কে পড়তেন এবং ভবিষ্যৎকে বোঝার অসাধারণ ক্ষমতা রাখতেন। এই কারণেই তিনি আমাদের সবচেয়ে আধুনিক ভবিষ্যৎ দ্রষ্টা কল্পনাবিদ।

এতক্ষণ শুনলেন শিল্পী নূপুর চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি ছন্দে ছন্দে নজরুল। এই সঙ্গেই শেষ করছি আজকের অনুষ্ঠান। উপস্থাপনায় ঝুমা ঘোষাল। নমস্কার।